0: আমার সহযোগী রাজু ভিয়ামন, এ গ্রাম পঞ্চায়েতে বেলটুকরি বিকাশখণ্ড মস্তুরি জেলা বিলাসপুরকে স্থল রেকর্ডিং মে যন আধারিত কার্যক্রম হে রেকর্ডিং ও সম্পাদন হবে মহেন্দ্র সাহু রাজু ভিয়াকে আর সংযোজন ও প্রস্তুতি হবে ডাক্তার সুপ্রিয়া ভারতীনকে। তো লিও শুনো এ কার্যক্রম লা।
1: ভাই বেনি হো, আজকে দিন হম আপ মানে শুনবাথন কিষান বাড়ি গাঁ মা। তো আজ হম আপ মানে এসন গাঁ লে চলথন যেন প্রকৃতিকে গোদ মে বসে হে, যা এক হিন কে লীলাগর নদীকে খড় বসে গাঁ, ও গাঁকে জীবন রেখা হে, ও গাঁকে কিষান মানলা আগু বড়াত যাতে। এসন গাঁকে নাম হম আপলা বতা দি, ওখর পেলে বতা দিন এ কার্যক্রমকে রেকর্ডিং ও সম্পাদন মহেন্দ্র সাহু, সংযোজন ও প্রস্তুতকর্তা ডাক্তার সুপ্রিয়া ভারতীয়ন। তো গাঁকে নাম আপলা বতানা চাবো, এ গাঁলা কসৌদি ঘলো কথে ও রাজস্ব রেকর্ড মা বেলটুকরিকে নামলে প্রসিদ্ধ হে, বিকাশখণ্ড মস্তুরি জেলা বিলাসপুরকে গাঁ। জিসে হম জয়রামনগর পৌঁছতন তো ডেরি হাডর মুড়কেন তহ এ গাঁ হওয়া লগভগ লগভগ দো কিলোমিটারকে দূরিয়া মা লীলাগর নদীকে খড় মা বসে। দেখো গুঠিয়াতে গুঠিয়া পৌঁছ গেলে গাঁ মা, ও ইহাঁ জুড়িয়া হে আমার কিষান ভাই মন। তো ওখর তো সবলে পহলে শিষ্টাচার করবো। গাঁ বেলটুকরিকে রহিয়া জম্মো কিষান ভাই বহিনী মনলা রাজু ভাইয়াকে জয় জোহার, রাম রাম।
2: রাম রাম।
1: চন্দ্রাকর জি, আপকে স্বাগত হে আমার কার্যক্রম। আপ মানে গাঁকে প্রগতিশীল কিষান, আপলে জাননা চাবো আপকরা ভূঁয়া কত কন হে?
3: মোর তো 12 একর হে।
1: এ 12 একর যে ভূঁয়া আপ বতা থ, তো খর মাটিকে প্রকৃতি কৃষ্ণ হে?
3: ডোরসাহা হে।
1: আচ্ছা।
3: আর ভুরভুরা মাটি হে।
1: আচ্ছা। হ্যাঁ। তো যে আমার আপন কার্যক্রমকে শুনিয়া কিষান ভাই বহিনী মন কর চর্চা চলায়ন হমন কি এ গাঁ হ লীলাগর নদীকে খড় মা বসে হে। তো অভি এমে পানিকে কিস কা প্রবন্ধন করথা, এখার কা ফায়দা উঠা থা, তেলা বতাও না আপমন।
3: লীলাগর নদী মে হমন 1995 মে লিফ্ট ইরিগেশন লগা রে সরকারকে সহযোগ সে, আর ও লিফ্ট ইরিগেশন আজ ভি চলত হে। ওমা লগভগ 50 একর সিঞ্চিত হতে, আর অভি কিষান মন ওমা শাক ভাজি আর রবি ফসল বা তিল তিলহন লগা হে।
1: আচ্ছা। ইয়ে বতা দেওয়া, জিসে আপ 12 একর কে বাত কহে হও, তো কভু মাটিকে যাঁচ করবা রহা কা আপমন?
3: হ্যাঁ, এক আধবেদ করায় রহেন, জাদা নেই করবা হে না। হম প্রাকৃতিক রূপ সে করবাথন আর পারম্পরিক ঢঙ্গ সে করথন খেতি লা আসল মা।
1: আচ্ছা। অভি অভি দেখে না কে আপমনকে ক্ষেত্র মা বর্ষা ঘলো হয়ে, তো এইসন স্থিতি মা অকরস জোতাই আপি গ্রীষ্মকালীন জোতাই কে বাত করবো, তো এখার উদিম চলতে কা আপকে ক্ষেত্র মা?
3: হ্যাঁ চলতে। ওকার
1: এখানে ফায়দা কা হে?
3: ওকর খেত বড়িয়া ভুরভুরা হতে, খাতু মাটিকে রাসায়নিক খাদকে উপয়োগ কম করে পড়তে, উপজাউ হয়ে যাতে জমিন।
1: হ্যাঁ। ও কত যে খেত মানে গ্রীষ্মকালীন জোতাই হোহে, ইয়া আমার সাধারণ ভাষা কী অকরস জোতাই হোহে, ওমা নাইট্রোজেন ধারণ করে ক্ষমতা বাড় যাতে কথে?
3: বিলকুল বিলকুল ওই বাত হে। হ্যাঁ হ্যাঁ। তো ওই ইউরিয়া কে উপয়োগ কম করে পড়তে, যাদা ইউরিয়া কে উপর আমার আধারিত রহেলা নেই জরুরত ওকর মতলব। হ্যাঁ।
1: এ বতা দেওয়া, অভি আপকে খেত মা কা কা বুতা কাম চলত হে?
3: অভি আব রবি ফসল লগায় রহেন। হ্যাঁ। তিল তিলহন।
1: আচ্ছা।
3: আর সরকার কে যোজনা তো রয়েছে কি ধান ঝান বোয়া কে, লেকিন কিষান চুপচাপ বৈঠে নি রহে।
1: হ্যাঁ
3: না ভাই, আর 12 মাসি খেত মুহিল দেখে জানা হ্যাঁ, তো ওই নালে কে থোড় থোড় খরিফ কে ধান ভি লগায়েন থোড়া সে খায় লা।
1: হ্যাঁ
3: হ্যাঁ।
1: তো তিল তিলহন কে আপ বাত করত চন্দ্রাকা জি, তো কা কা লগা রহা ফুরিয়া ফুরিয়া কে বতাও না?
3: গেহু লগা রহেন 3 একর মে, আর 5 একর মে সরসো লগা রহেন।
1: তো অভি কা স্থিতি হে?
3: তিল তিলহন তো নিন্দা কুটা কে মিশা কে ধরা আগে সমজ লেওয়া, আর সির্ফ ধান বার বাঁচে হে, ওকরে তৈরি চলত হে।
1: আচ্ছা। আপ মন তিলহন সরসো কে বাত করত হা, তো এখর কাস্ট তকনিক কা রইছে আপকে?
3: আব ও পারম্পরিক ঢঙ্গ সে হমন করথন সমজ লো, জেসে খেতি
1: ও পারম্পরিক কে তিল সম্ভালনা ঘলো হে।
3: বাস বাস ওই ওই জাদা মহত্বপূর্ণ হে। আর ইয়ে যা পেস্টিসাইড কে উপযোগ মে বহুত কম করত হাঁ।
1: ওয়া ওয়া।
3: হ্যাঁ হ্যাঁ। আর জাদা জাদা আপন ঘর কে উপযোগ করনা হে ওলা, তো ইয়ে মূল রূপ ইয়ে মূল সিদ্ধান্ত হে।
1: আচ্ছা। পারম্পরিক খেতি কে বাত আপ কহে দেবচন্দ্রাকর জি, তো আজ হমার কিষান ভাই মন আধুনিক খেতি করকে জাদা উৎপাদন তো করত হে, আর আঁখি মুন কে জেন পাইন তিন দবাই লা দোকানে লাইন আর ডারে শুরু কর দিচ, তো কবু কবু এসে লাগতে কি আমার কিষান ভাই মন ফসল কে উৎপাদন তো করত হে, লেকিন নিশ্চিত রূপে কহু না কহু জহর ঘরো কে উৎপাদন করত হে। ये बात में आप का कहना चाहता हूँ?
3: बिल्कुल जहर के ला आप समाज ले परसद और समाज ले परसद है तो आज मैं तो कहता हूँ सबसे ज्यादा शुगर के पेशेंट अभी छत्तीसगढ़ में ज्यादा हो गए होकर नाले के है ना भाई। आप पेस्टिसाइड के अत्यधिक उपयोग करिए तो नुकसान तो होना है और जिन चीज हम उत्पादन करा था वो तो हमरे तक पुनः वापस आ जाते तो उकर से नुकसान तो हम ही होना है ना। वो पेस्टिसाइड तो पूरा समाप्त हो नहीं है ना भाई, तो वही ना लेके